ডাঙরে অঙ্গমতারে বসমতি উয়া ধরম ধড়াউনি জড়া জাকের নন্দপুর চিরে পূজা গোদাপুর পাদে পূজা কুটনি মেলা সর্বেশালা জয়পুর জয় গোপাল বান্ধাবা তুলসী কমরৌনি কম।

0: চিটা চিটা লাগে গো রাম রাম রাম রাম লাইন দিয়ে দং হরি হরি হরি হরি লাইন রাম দিয়ে দং কেতে কুরো কেতে কুরো সরনু পেন্ডম তুবে কেতে কুরো কেতে কুরো দুয়ারু পেন্ডম তুবে
1: সিনা দনি রে সরনু পেন্ডম দং সনেক সিনা

হলিয়া নাম শুনো বৈনি দাদরা মধু দিয়েছু ইদুরে নাম গামত নান ফুঙ্গা মাসু দিয়েছু রাম রাম রাম রাম লাইন দিয়ে রং অরি অরি অরি অরি।

0: চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আপন জনে ব্যবসায়ী কি আউ আপনক ব্যবসায়ী কো বড়াইবাকু চাউচন্তি কি
3: তেবে চিন্তা করন্ত নাহি এনিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়ী কো বড়াইবার দায়িত্ব নব
2: রেডিও রে বিজ্ঞাপন দিয়ন্তু আউ আপনকর ব্যবসায়ী কো বড়ান্তু
3: সুলভ দররে আপনকর ব্যবসায়ের বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আউ সমস্তক পাখরে
2: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বর রে
3: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে সবু সময়রে আপনক সেবারে
4: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে
5: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
6: কার্যক্রমের পরবর্তী শিল্পী হলে নিবেদিতা অরুণ মন্ত্রীঙ্ক গীত সংগীত নির্দেশক বিকাশ দাস।

0: ললিতে এতে ও দুঃখ দিও না, রাধা যদি করে অভিমান কাহা লাগে কুষ্ঠ আর বঞ্চিব জীবনে।
1: শ্যাম
0: সত কহছে ললিতে, জীবন হারিবি যাই যমুনার চলে।
1: তুমি যাই লুচি বসা কোন যাই উপবনে, এই তো শ্রীমতি বেশি করছেন, যাও যাও শীঘ্র। সখি এ অসময়ে কুঞ্জকু আসলো কে
2: মন হই আকুল কেনে যাবি কি করবি পারি না জানি।
1: শুনতে সখি তুম অভিমান শুনি কলাকানু আসছেন ভেটিবা আশারে।
2: ললিকা কেতেবার মনা কলি নশুণ সে নামক সবল মহর
1: অভিমান দূর কর সখি, কৃষ্ণ বিনা রাধা নাম তুচ্ছ এ সংসারে।
2: সবু কিছু তুচ্ছ হয়ে পড়ে হলে মোর আর লোড়া নাই কিছু।

0: দিবাবো অরতা
1: সখী নাতে কুড়ি আসছি অরতা পিন্ধিবনি
2: না সখী মোর আছে বেশভূষণে সরাকে না
0: অরতা অরতা পিন্ধিব গো অরতা নালি অরতা নীল অরতা সবু রঙ্গর অরতা আনিছি অরতা পিন্ধিব
3: অরতা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রচার করছু ভক্তি গীতা কার্যক্রমের প্রথম গীতার শিল্পী বনবিহারী জেনা, গীত রচনা করেছেন রঘুনাথ রাউত।

0: মা সন্তানর জন্মদাত্রী, প্রথম শিক্ষয়িত্রী এবং প্রথম প্রেরণা। শিশুর প্রথম শিক্ষা মাঙ্ক কোলর আরম্ভ হুয়ে, তেণু উপযুক্ত সন্তানটি গড়ি তোলার ক্ষমতা জনে মাঙ্ক ঠারে থাকে।
1: জনে সচেতন মা নিজ সন্তানর উত্তম স্বাস্থ্য পাই যেমিতি পুষ্টিকর খাদ্য দেই থান্তি, সেমিতি শিশুর মানসিক আও বৌদ্ধিক বিকাশ পাই সে ভালো অভ্যাস সবু ছোট বেলরু পিলামানকু শিখাই পারিবে। যেমিতি গছ লগাইবা, প্লাস্টিক ব্যবহার ন করিবা, পরিবেশ সফা রাখিবা, আও সবুবেলে ডাস্টবিন ব্যবহার করিবা, এমিতি ছোট ছোট অভ্যাস ভবিষ্যতরে বড় পরিবর্তন আনি থাকে।
0: হ্যাঁ বা মা যদি নিজে এই অভ্যাস গুড়িক পালন করিবে, তেবে পিলামানে মধ্যে তাঙ্কু অনুকরণ করি সেই পথরে চালিবে। তাহলে আসন্তু পরিবেশ শিক্ষা প্রতি মাঙ্কর কোন দায়িত্ব রহিছি সে সম্পর্কে ভেটিবা আমার জনে ভৌণীঙ্কু।
2: ম্যাডাম নমস্কার।
3: নমস্কার।
2: আপনার পরিচয় দিয়ন্তু।
3: মু জনে রাইটর, মো নাম কমলিনী দেবী, মো রয় বরগড়।
2: আজ আমি আলোচনা করিবা পরিবেশ শিক্ষা ও মা মানক দায়িত্ব সম্পর্কে। তো প্রথমে আমি জানিবাকু চাহিবু যে পরিবেশ শিক্ষা মানে কোন?
3: পরিবেশ শিক্ষা এপরি এক জ্ঞান যাহা লোকঙ্কু পরিবেশ প্রতি সচেতন করিবাকু পড়ে এবং আবশ্যক জ্ঞান কৌশল বিকশিত করে তার সমস্যার সমাধান পাই ভবিষ্যৎ পিঢ়িকু দায়িত্ববান করে গড়ি তোলিবাকু হই।
2: তো পরিবেশ শিক্ষা আমি কেউ মানকু দেই পারিবা?
3: আমি আমার পিলামানকু দেই পারিবা, আমার পড়োশী মানকু দেই পারিবা, আমার আখপাখ সমস্তকু আমি সমাজকু দেই পারিবা। পরিবেশ উপকার বিষয়ে আমি পরিবেশ সফা সুতরা রহিলে কোন আমার উপকার হচ্ছে সবু তাঙ্কু বুঝাই পারিবা আমি।
2: তো পরিবেশ শিক্ষা প্রতি আমি কিভাবে ভাবে প্রথমে শিক্ষা লাভ করি থাও বা কেউঠি আমি শিক্ষা লাভ করি থাও?
3: পরিবেশ শিক্ষার তো প্রথম পাঠশালা হচ্ছে পরিবার বা নিজ ঘর আরম্ভ হয়ে আমি প্রথমে আমার নিজে যাহা করু সেইটা আমার পিলা মানে দেখিকি আমার চতুর্পার্শ্বর পরিবেশ বৃক্ষ লতা প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সফা সুতরা করিবা, বগিচারে পানি দেবা, তারপরে আমার জল সঞ্চয় করিবা, বিজুলি সঞ্চয় করিবা, আমার এই সব কার্যগুলিক পিলা মানে নিরীক্ষণ করি সেমানে সচেতন হয়ে থাকে, তাঙ্কু প্রভাব পড়িতে সেমানে শিখি থাকে সেতিরু।
2: তো পরিবেশ সুরক্ষা প্রতি মা মানে পিলা মানকু আউ কিভাবে ভাবে শিক্ষা দেই পারিবে?
3: মানে আমি জলকু সঞ্চয় করিবা, জল অযথা নষ্ট ন করি তাকু আমি অন্য কামরে ব্যবহার করি পারিবা, প্লাস্টিক জিনিস আমি ব্যবহারকু সীমিত করে দেবা আউ তার ঠিক বিনিয়োগ করিবা, পরিবেশ কু সফা সুতরা রাখিবা এবং বর্জ্য বস্তু কু কিপরি ভাবে ঠিক পরিচালনা করিবা, এইভাবে শিক্ষা সব আমি দেই পারিবা পিলা মানকু।
2: তো প্লাস্টিক ব্যবহার কমাইবা প্রতি আমি পিলা মানকু কিভাবে ভাবে সচেতন করাই পারিবা?
3: আমি যে প্লাস্টিক বোতলরে পানি পিউছু

0: সাথে পরবর্তী মেসেজটি পাঠাইছেন লক্ষ্মীপ্রিয়া পলেই ভুণী লমটাপুটরু। সে ওড়িয়া গীত দূর আকাশর জহ্নটি এটিকে অনুরোধ করছেন, যাহাকে গাইছেন বাবুসান।
1: নমস্কার লক্ষ্মীপ্রিয়া ভুণী, শুনে নিয়ন্তু আপনার মন পছন্দর গীতটি।

0: সাথে আজির রসপন্দন সন্ধ্যাটি আপনার কিপর লাগিলা আমাকে জনাইবা যেপর ন ভুলেন্তি। আমাকে যোগাযোগ করিবার নম্বরটি হেউচি
1: 9438268568
0: এবং আমাকে ইমেল করিবার আইডিটি হেউচি
1: airjaipur@gmail.com।
0: তেবে পুনি আসিবু সাথে এইপরি আউ এক সুন্দর সন্ধ্যা নেই, সে পর্যন্ত আমাকে বিদায় দিয়ন্তু। আপনার সহ থিলু আপনার প্রিয় আমি দুহে, মো শ্রীপদ্মা সাহু
1: আউ মো অঞ্চল পাত্র,
0: নমস্কার।
2: শুনিলে যুববাণী, আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুচার। বর্তমান শুণবা দেশীয় ভাষার কার্যক্রম চৈতিজন, উপস্থাপনা করুচার জয়ন্ত পট্টনায়ক এবং সন্তোষী আচারী।

0: জুয়ার লাগো ভাই বোনি মন হে দে মুই সোমারি কেটলি বে খাই বৈঠক লগে
1: মুই মিশা কেটলি ডমরু সব ভাই বোনি মন কে জুয়ার করলি নি মুই
0: জবর দিন কে খা ডমরু তোর সঙ্গে বৈঠক লে কথাবার্তা করলি
1: ওই কাই ঘর বানতেরলি
0: ওই ওই ওই মুই দেখলি নি ও
1: হ্যাঁ আই কাই সে কোটার বাটে রে লাগি নাই জায়গা আইতে আই মুনগা গছ মন তেতলি গছ মন কে কাটলি রে আইতি ঘর বান্ধলি
0: তখে লাজ নাই ও
1: কেনতা
0: গর বাঁধলুস নি বলি সমান গছ কুটা কাঠি করে নির্মল পরচল করে।

0: కొటార్ బాట రేలాగి నే జగా
1: అయితే
0: మునగా గోచ మన తెతలి గోచ మన కే కాట్లి అరే అయితే గోర్ బాంధలి
1: తోహే లాజ్ నాయో
0: కంతా
1: গোর বাঁধলুস নি বলি সমান গছ কুটা কাঠি করে নির্মল পরচল করে দেলুস নিমান লাগলা কি কত মকে
0: মুই তো চারটা গছ কাটলি
1: খেড়ে সমান বল বপু লগাই করে কইলুস নিও চারটা গছ কাটলি নি
0: আই মানে মন দেখা কমল কে সরতে কাটি দেলাই নি আই মন কে তুই না কোস মকে কইলুস নি
1: হাই মন কে খাই কি নি মুই কইবি তো খনি তুই তো বইটো ল আইলু নি জ্ঞান কথা মানে কইলুস নি লোক কে চেতাইলুস নি হেতাইলুস নি কি হেন্তি ন করা সেন্তি ন করা বলি করি তুই সিনা জ্ঞান তোর বললি সিনা তুই লোক কে সমজাইবু মুই খাই কি নি লোক কে সমজাইবি খনি
0: এটা সত কথা জি এবর কাইছে আমি সা গছ গুচা লাগাউ
1: লাগাউ বলে মুই কই দিলি নি মাপুরু এবে দেখ যা কে দেখলে জন পাটে দেখলে গোরাকা
0: গোরাকা
1: জোনটি দেখলে সে খাইটা বল ফ্লোটিং বিজনেস মুনি
0: করলাইনি
1: ওই সে এটা মুনি খরি খরি গোচ মনে কাটি কর সমান নির্মল পরচল করে দলাই
0: করে দলাইনি তো
1: সেটা খাই নিমান কাম করলাই নি কর
0: সত কথা
1: সরকার উঠে ইনতি নিয়ম করলে বড়িয়া এটা
0: এটা
1: কাই নিয়ম বলে জন মন গর বাঁধবাই নাকি হাই মন পিনি গছ লগাইবে বাধ্য করে দিতা বলে বড়িয়া আইতা কি না আরে গছ লাগাইলে গছ রেলে সিনা পানি মারসি আরকে খাইটা বলে সে অক্সিজেন পরাটা মিলসি পুন্ডবাকে নির্মল পবন মিলসি
0: এলে পুনে সরকার এবে বড়িয়া কথা মন কইলানি এ লোকর মার না অনে গোটলাখা গছ লাগা বলে কইলানি
1: কইলাইনি কি
0: আইডার কাজে এবে তুই পন হ মুই পন হেবি যেমন মিছা হেও এ লোকর মার্ক না নে গছ গোটে গোটে লাগাও
1: বড়িয়া খাতা এমতি সে লাগাইলে আর তো ধীরে ধীরে সমান গছ বাড়ছি আর কি নাই এলে আমি এমতি কথাবার্তা করতে রেউ কি
0: নাই কাই
1: আমরো বাই বনি কি শুনাই

0: মারলে সরি আমি তাই হবু কে মিশা মারলে আমি সুরক্ষা করবু এমতি করি অন্ডার প্রেসিং লক্ষি করি ছাড়লাই সে মনকে
1: ছটকাটা হেলে আর গোটে কথা এই বাবু ইজন মৌ তেল খাইবা কাজে মৌ তেল বেটবা কাজে জন খমন ভিতরে গলাইনি আই মনে আই মৌ মছি কে খেদবা কাজে জয় জুয়া বালি করি আইতি লাগাই দেবাই জয় জুয়া বাললে আই মৌ মছি মনে উঠি যাবাই মৌ কে মৌ তেল কে এমনে বাল্টি আনে ভরি করি আর ইয়াই জয় কে আইতি ছাড়ি করি ফাপড়ি করি উঠি আইলাইনি এমন
0: সেটা কিন্তু ডঙ্গরে নিয়া লাগি যাইছি
1: হ্যাঁ
0: সেটা কে লিবা লাভ ওই ফরেস্ট ডিপার্টমেন্ট কে তিন ডগা টনা
1: এলে ইজন মৌ তেল বেটবাই ইটা কাজে মিশা দণ্ড আছে কি কেনতা বাবু এটা
0: আছে যে এমতি সরকার নিয়ম এটা পরেষ্টি জিনিস আগা আছে তাকে মিশা ন্যায় আছে মাত্র খাই করু এ মৌ তেল গোটকে এমতি মাত্রা লোকে নাই
1: এমতি
0: কড়াকড়ি নিয়ম নাই মাত্র মৌ তেল পরেষ্টি জিনিস ইয়েতে লাখো গাইছে এটা মন জঙ্গল জিনিস সে পরেষ্টি জিনিস এটা বলে ফরেস্ট বালার আগা অধিকার সেমানে লেখাপড়া করি করি একা বিকবাই লেখাপড়া করি করি একা রখবাই লেখাপড়ার একা কাম
1: হেলে আরি
0: ও জুনটালে মিশা
1: হ্যাঁ ইজন আমর কমন ভিতরে আমন জন আদিবাসী ভাই বইনি মন আমর জন মূল নিবাসী তীর লোক মন জন কমন নইলে আইমনর জীবন নাই সকাল পাইলে আইমন খমনে একা জীবাই খমনে যাই কিরি কাই কাম রো না রো খমনে জীবাই দুইটা দারু মিশা
0: দারু বেটি কিরে
1: আনো ভাই হেলে আইমনর কাজে সরকারের সবু যোজনা এলা আছে হেলে মিশা আইমন খমনে জীবাই একা
0: খমনে জীবাই একা
1: এলে ইজন খমনে যাও মন সবুদিন জন মনে আমার এই কথাকে শুনলাই নি আই মনের কাজে কাই দুই পদ তুমি সাঙ্গি দেবা সলব সাঙ্গি
0: ইয়েতে দেখা জন মন খমনে গালাইনি সেমন অলসুয়ায় কাম ধন্দা কে জন মানাই ডরসি সে গুলা দিন ভুলবাগে খমনে যাইছি জুড়ে দারু বেটি আনছি মদ খাই করে গড়ি বুলতে রেছি সে একদম অলসুয়া মানায় সেটা জুন মানায় মন কে পিলা পশবাকে ঘর চলাইবাকে ডাবু দরকার আছে সে মানাই টাউনে আসি করি লেবর কাম করলাইনি হোটেলে মাজলাইনি কাই সাপ্লাই দেলাইনি কাই কামিসা কাম করি করে বদলাইনি
1: বদলাইনি হ্যাঁ ঠিক কথা
0: যাকে বাবু এ পাঙ্গুয়া খাম নয় বা রক আর কাইটা করছি সে সমনে যাই করি দারু ভাঙবি বলি অলসুয়া টুবাল বিচাই কর সই দেই বিড়ি খন লাগাই করি
1: সৎকথা সৎকথা
0: একদম অলসুয়া মানাই বলে জঙ্গল যাইছি
1: জঙ্গল যাইছি
0: আরে সরকার তো তোমকে গ্যাস দেলা কাই কিন্তু দারু আনবা গেলানি
1: ঠিক কথা ঠিক কথা
0: এ তারপরে গুলা ডঙ্গর কে নিয়া লগাইলে আঙ্গরা হইছি কাইকিন বাবু এতে কষ্ট তো কাইকিন কষ্ট পড়বাগে লোকমন ভাবতে রে ভাই আঙ্গরা বলে এড়কি খন্ডে ডাল পুড়াই লে যাইছি কাইকি গুলা ডঙ্গর গট দশটা বারটা ইয়াটকি এটকি গছ পুড়াইলে আঙ্গরা ভারছি এতে কষ্ট পড়লে আঙ্গরা ভারছি সে আঙ্গরা কে বিক্রি করে এমন খাইলেনি এটা দণ্ডনীয় এবার আঙ্গরা বালা মনে আইলে পরিস্থিতি দর্শিয়া গা
1: এলে আমার জন খমন আছে খমনর সবু জিনিস আমার জিনিস বলি করে বাবা
0: আমার জিনিস করি ভাবি করি তাকে সতর্ক করবার আছে
1: হ্যাঁ
0: তাকে সতর্ক করলে আমার পরিবেশ বনছি আমার পরিবেশ এ দে লোকমনকে মুই একদম বুঝাই দেবি আমার এই পরিবেশ জঙ্গল সুরক্ষা করলে জলবায়ু সবু সবু কন্ট্রোল লইছি
1: ঠিক কথা ঠিক
0: বলে গোঠার রেন্তি হই যাইছে যে টুপা পানি নয় গছ গুছা কাটি দিলে বর্ষা নাই হে আজা না হে মরুভূমি পরাই যাইছে জঙ্গল
1: ডঙ্গর
0: এমন এবে বেল থাউন সুধরি গেলে কলকাতার নইলে নাই হইরা নেবা
1: কাতা এলে খমন নাই বলে খমন ওর সামান মিশা নাই আর খমন ওর সামান নাই বলে আমার আদিবাসী লোক নাই
0: মনীষর জীবন মিশা নাই
1: জীবন
0: আদিবাসী লোক যেতকি জঙ্গল সুরক্ষা করতে ভাই টাউনের লোক বঞ্চবাই
1: হ্যাঁ ঠিক কথা ঠিক কথা
0: খালি গাঁওর লোক নাই গুলা পৃথিবীর লোক বঞ্চবাই
1: সত কথা তোমার সঙ্গে কথা হয়ে বড়িয়া লাগলা আর গোটে দিন তোমার সঙ্গে বিড়বো আলে জুয়ার
0: জুয়ার মাত্র জুয়ার
1: আলে সোমারি আর গোটে গীত শুনি তু
2: আলে শুনি
1: আলে শুনো

0: তাহলে তাকে কাই অসুবিধা হয়েছে কি?
1: হ্যাঁ, তাকে এসে অসুবিধা হয়েছে না? যদি তাকে যদি না রেসি ড্রাইভিং লাইসেন্স বলে তো তাকে সমান ফাইন ফোকাই দেবে সরকার। সরকার সমান 10,000 টাকা লাগলে ফাইন ফোকাই দিয়েছে আছে আজিকালি। এ গোট গোট গাঁর যদি তোর তোর নাই নিয়ে বলে 3 মাস পর্যন্ত তুই দেখ তোর ডিএল কে সাসপেন্ড করতে বলবে আর সঙ্গে সঙ্গে 1,000 টাকা ফাইন করে দেবে।
0: সে গাড়ি চালাতে বেলে যদি মানে কি ঢোকাই করেছে মানে যদি মরি যাইছে বলে তাকে আর কি দণ্ড মিলছে কি?
1: হ্যাঁ, নাই নাই মরি গেলা বলে হাইটা গোটক কেস এসি তাকে এই গাড়ি চলাও কে তাকে গোটক দোষী করা হয়েছি তাকে তার এগনেস্ট রেখা তার বিপক্ষে গোটে কেস এসি। এ তুই তোর ডিএল আছে কি নাই, তোর গাড়ির আরসি বলবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট গাড়ির আছে কি নাই, গাড়ির ইন্সুরেন্স আছে কি নাই, এ তুই সবু জায়গা দেখবে হেলিমেট পিন্ধিলা কি নাই, এ সবুকে দেখিকি পুলিশ বাবু গোটক কেস গোটক করে দিয়েছি। এ কেস করলা বলে তাকে সমান কেমতি করে সেকশন মানে ফোকাই দিয়েছি। তুই তোর মানে এত স্পিড থান যাইতেলিস, তুই বেপারুয়া ভাবরে চলাইতেলিস, তুই রোড কে না দেখি চলাইলা পরে স্পিড থান মারতেলিস, সেটা পাই এক্সিডেন্ট হলা বলকে তাকে গোটক কেস গোটক করে দেবে। সে কেস থানলে তাকে থানা থানলে একা সে বাবুকে বেল গোটক হেবার আছে, তেবে যাই করি হেসি পৌঁছে কোর্ট মিশা তাকে দরকার পড়লে ফরওয়ার্ড মিশা করে দেবে। এমতি এই করি সে দণ্ড ভোগবা কাজে সে মিশা তাকে করবে। তোর কাই কাই কাগজ যদি সবু আছে বলে আই কিনে ফিটুয়াই কাগজ না রেখে চলাইলা বলতো দোষী হয়ে যাইছি।
0: নিয়ম কানুন খাইটা বি নো মানলাইনি আর সে ইবাটে গাড়ি চলাইতে রেবে হাই বাটে মোবাইল ধরি করে কথা হইতে রেবে।
1: মোবাইল মোবাইল ধরি করে যখন চলাইছি ড্রাইভিং করছি বলে সঙ্গে সঙ্গে 5,000 টাকা ফাইন আছে। আউরি কাই এসেছে 18 বর্ষ হলে কম পিলা মনকে যদি টিকার বুয়া আয়া বাপা মা যদি গাড়ি চালাইবা করতে পাই বইলে তাকে মিশা সমান 10,000 লে 25,000 পর্যন্ত মিশা ফাইন পকাই দেবে। আউরি তাকে সমান আমরো গাড়ি চালাইবা ভিতরে ইয়ে করবাই তাকে বন্ধ করে দেবে আর এই গাড়ি কে মিশা সিজ করি বুয়া আয়া কে মিশা আরেস্ট করবা কাতে মিশা বল দেছি।
0: পিলা ভুল কলা বলে বাবা মিশা দণ্ড মিলছে কি
1: বলে কাই কাজে তাকে তো বয়স না না 18 বর্ষ নাই গাড়ি কাই কাজে দিলি সে পিলা তো তাকে ভোট দেবার অধিকার নিয়ে ভোট দেবার অধিকার নিয়ে বলে আই তো 18 বর্ষ নতা কেমতি করে দেলু এটা বাপা মার ভুল রে সে গাড়িটা নেলা বলি বাপা মা উপরে এটা পড়ছে আছে।
0: এলে এটাকে কেমতি রোকবার হয়েছি বাবু অল্প কই দিয়া?
1: হ্যাঁ, এটাকে রোকবার আছে বলে আমি সবুকে কইবার আছে যে বাবু ছোট ছোট পিলা মনকে তুমি গাড়ি কিনলে মিশা তাঙ্কু দেও নাই, টাউন ভিতরে চলেবে নাই, আজিকালি কলেজ ফলেজ স্কুলতে দেবা কাজে দেও নাই, পিলা বড় হয়ে গেল 18 বর্ষ বলে তার কাছে ড্রাইভিং লাইসেন্স গোটে ফাস্ট বনাই করে তাকে গাড়ি দিয়া দেবে যাই করে সে পিলা চলেলে কিছু এবার নিয়ে। এটা গোট কেসি আর গোট কাই আছে যে লোক মন আজকাল মদ খাই করে মিশা চালাই বে হ্যাঁ মদ খাই করে চলেই দেবে আই তিন নেই করে কাকে ঢুকাই দেবে বলে আইটা ধরা পড়লা বলে 10,000 টাকা ফাইন আছে 6 মাস জেল আছে। আইটা যদি প্রথমে যদি মদ খাই করে ডসেলা আর গোট কার যদি রিপিট করলা বলতো তাকে সমান 10,000 নাই আর 20,000 লে ফাইন নেই করে বরস কাল মিশা জেল আছে আর তার ড্রাইভিং লাইসেন্স কে মিশা বটে দেবেই নাই বন্ধ করে দেবে। ফায়ার গাড়ি আইতে রেসি তাকে যদি আমার রাস্তা মিশা যদি ব্লক করে দেবো না দেবো তাকে বলে 10,000 ফাইন গলবাক পড়ছে। বলে এটা এমার্জেন্সি কাজে লোককে জীবনকে যাইতে রেসি তাকে রোকবা কাজে কার ফাবার নিয়ে আইটা গোটক আছে আর কোন লাগে লেখি রুয়াত নো পার্কিং জোন বলে লেখি রুয়াত আইতি গাড়ি মন মোটর মন না সঙ্গা ইলেকে এলেকে সঙ্গাইলে ফাইন পড়ছি বলে করে আগটু সরকার লেখি রুয়াই আইতি যদি কোন যদি সঙ্গাই দেলা 1,500 টাকা ফাইন পড়বে। আর গোটক কথা এসে আছে এ জন পলিউশন বলবে পলিউশন বলে গাড়ি মোটর থানে গজব ধোঁয়া যদি ভারতে রেসি ই মার্তেল ফোকাইলা পরা যদি আমার রান্ধলা পরা যদি এই ধোঁয়া বানতে ভারতে রেসি এই কুলা বন বাড়ছি বলে গজব গজব আইটা আমার পরিবেশ কে দূষিত করে দিয়েছে এটা লাগে বলি কিরি আর পলিউশন না রেসি গাড়ি থানে বলে 10,000 ফাইন। এ প্রকার সবু ট্রাফিক নিয়ম এমতি।

অতি মঞ্জুল তান শুনি নৃপ কুমর শিরোমণি সমাধি যুগরু তাহার নয়ন কমল যুগল ইসিতে বিকশিত কলা মন্দ মধুরে সে চাহিলা তা দেখি নৃপতি নন্দন হইলা অনঙ্গে অধীন জড় পরায় সে হইলা

শুনুলে আলোচনা উপান্ত অঞ্চলরে ক্রীড়ার বিকাশ পাই কেন্দ্রীয় যোজনা এ সম্পর্কে আলোচনা করুলে ক্রীড়া সাংবাদিকা সমীক্ষা পট্টনায়ক তেবে শ্রোতা বন্ধু কার্যক্রম কু এইটি রখি বিদায় নেউছু নমস্কার।

জৈবিক খোদ কাজে তোমার হাতর ডাবু ন সারে, সেটা তোমার লগে সে আছে। ফসল করবার আগে বেড়া বাড়ি টানে ধনিচা বুনবা, আর সেটা বাড়লে তাকে হোল কষি বেড়াই সে মিশাই দেবা। ঘাস কে মিশা হোল কষি করি বেড়াই মিশাই দেবা। ধান কুটিকে মিশা সেন্তারি সে করবা। ধান পচে মুগ বিড়ি করলে সেটা পাচলা পচে সে মুগ বিড়ি গোছকে নো জিগি করি, ফসলকে তলিয়ানি করি গোছকে ছাড়ি দেই করি, তার পচে হোল কষি দিলে সেটা মনোর নি অধিক নিমান জৈবিক সার আর আছে থাকি সংসার ভিতরে।

0: জৈবিক খোত দিয়ে তাস খোলে পাচি নিমান হিসি বেড়া বাড়ির মাটি নুসে আর ই পাচলা সামান মন খাইলে জব সুয়াদ লাগসি তাসি ভাই।
1: এই কার্যক্রমর প্রায়োজক থিলে কৃষি মন্ত্রণালয় ভারত সরকার।

0: তোমার কথা তুমি বুঝো, তোমার কথা তুমি হো বুঝলো কি? আর সে ডামরা পড়ছে মুরগো, ডামরা খাও মুরগো মুছাই নাই
1: মুটা দাবা করব কে? এ মনে যা দাও দাবা পোকাইবার নর লাগি নাই কে মনে তোমার দাবা পোকাই দিলাই আর
2: ই শুকর মিছা তোমার তার উপরে দাবা পোকাইলে চালাও কি
3: ওই সত কথা কা ওই হে সাগর রাগলা বইলে বড় অনিষ্ট হই যাইছি
1: নাই যাইছি তো গর আছে
3: কথা মানলে সে দয়া রকিতিব কা বুঝলা কি? তার পাদুকা শীতল হইতিব, সে ভাত বাতিয়া টঙ্কা কৌড়ি সবু দেব। শুক্র জানি খুই দেউছি সিনা কাইটা আছে ও তার লগে কাইটা অচিতে দেইছি হে এ বারিক বড় রইত শুনো হ সরকার গোটে বড় লোক হে যোটা জিদ ধরলা বলে কর দিছি একা নউ কাউ কোনটা হলে বিশা কর দিছি একা হে কমলা ফললা বলে তোমকো আমকো দেব কি নাই দেলানি কি নাই কই দিয়া হে আরি কুটে এলে শুকুর জানি কোনটা দিয়ে দেবা ডর তো শিখাওছে কোনটা তো দেইছি হে সিন্তি আউ কুটি কুটি মিশা দেই পকাইবা
1: নাই মাত্র বুড়ে বার আছে একা তো আরি
3: সে মিশা আমার ভাই একা হে তার পিলা কুটুম পাই আমি নকলে কে কর দিছি আমি নকলে এইছি কি কে কর দিছি তাকে আমার ভাই তো
4: নাই নাই নাই নাই সেটা হব নাই তোর সে চালা কি চাড়ি দেশ এতে মান্ডিয়া এবার আরি কাকে ডর নাই বুঝলাস ভাইমন সাউকার কো নোটিস আইলা লেখুকে 15 টঙ্কা দেলি আউরি দাবা খরচ আছে তা লেখু কইছি দাবা জিতা হব আরি করট খরচ সবু মিলব বাইদা পড়ব নাইক বারিক বড় রহিত আরি আমার রহিত ভাইমন সবু মিশি কোরাপুট করটকে যিবার আছে এলা তুমি মন সত সত কইবা সিতি মোর দাদিয়ানির পূর্ণা বেড়া মোকে মিলি যাইছি দরম অছি তোমাকে দরম লাগো।

জানি না তো জানি কাহিকি আজ তুম কথা বেশি মনে পড়ুছি। ভাল পাই মতো ভুলিগলা পরে তুমি আজ মোঠু অনেক দূরে, সতরে কাহিকি দূরে, তথাপি মন কুছি তুমি এবেবি এই তো মো পাখে, মো মনর বগিচার হৃদয়ের স্পন্দনরে, পুনে আখির আইনারে।

0: ভ্রমি ভ্রমি অরণ্যরে ক্লান্ত পদ মোর, তথাপি তথাপি মো না পাইলে কুরঙ্গ সন্ধান। সৈন্যগণ যাও তুম্ভে দক্ষিণ দিগকু, উত্তর দিগকু একা যাওছি মো চলে, এথর নিশ্চয় আশা হেব ফলবতী।
1: যথা আজ্ঞা যুবরাজ, আস ভাতৃগণ চতুর্দিগ ওড়ি নেবা মৃগর সন্ধান।
0: বেশ জয় মুহে, বিশ্রামর নুহে সময়, আউ থরে চেষ্টা করি দেখে।

0: আজিকালি ছবি বেপার চলব না দেখু রাইজটা সারা বুলি আইলি যে কি জনে হলে মনে করি ছবিটা কিনলে না দেখে আগরে জেমাঙ্ক নর পড়িব কে জানে সে ছবিটা যদি মন করি কিণতি যা দেখে ছবি না ভগবান ছবি ছবি না ভগবান ছবি
1: এ ছবি বালি এনি কিয়া
0: মতে ডাকিলে

0: ছবিটা মহাত দেলু
1: কি যে মা দেই ছবিটুকু এমিতি একলরে চাহি রইল যে আখিরে তো আও পিছুলা পড়ুনি
0: তু বড় ইয়ে
1: ইয়ে মানে
0: মানে মানে ছোপরি বুঝিলু তো

নগ্র মধ্য সুরে করা জোড়ায় রায়ের ইচ্ছে কিছু হেলা ঘটল। আরে কে আচ্ছ রে কোন এই জিতু তো অবিলম্বে প্রকাশ।

সন্ধ্যাবেলা বেড়ি চতুর্দিকু বেগে করা আক্রমণ, বড়ে বড়ে কৌশলে কর প্রধানত।

0: মতে সুড়ে যাও।
1: না না, সে চালি গলেনি,
0: জৈব বাক্য মানি নিশ্চে রক্ষিবি পরাণ।

0: অনলে পাঠিবাও নাহি প্রয়োজন, আসিছি মন্ত্র কেশ দানব রাজন, ভাগ্য বলে যোগ্যপতি লবিও শুধুই তেজু মন অভিমান, আস আস পঙ্কদাক্ষি দিও মোর অঙ্গ মন্ডি, তুষিত আত্মা কুমর কর শীতল, আস
1: অগ্রগতি কলে
0: হস লাগে শুনি তোর কথা, ভয় নাহি অভিশাপে তোর, দেখি তোর মনোলোভা রূপ যৌবন, মর্মে মর্মে মদনর সার যায় ফুটি, অসহ্য জ্বালারে আত্মা করে হাহাকার, আস আস বিম্ব ধরি, নহিলে মু বলৎকারে নেই জীবি ধরি, কর অঙ্গীকার করি ন বৈকুণ্ঠিত, আস ছাড়ি দেবি মিলিলে রত নেই, ফিরে তো শার্দুল কাহিঁ ছাড়ে কি শিকার, ভলে ভলে চারি আস সুন্দরী নচে
1: নাহি পরিত্রাণ মোর দানব কবলু, কিয়ে কিয়ে কাহিঁ অছ বীর, রক্ষা কর মুতে, রক্ষা কর মুতে, রক্ষা কর মুতে,
0: কেহি নাহি রক্ষা করি নির্জন বনস্তে, করুণা সুন্দরী বৃথা অরণ্য রোদন, আস আস পানি রঙে মোর মুপ্রাণ সঙ্গে আনন্দ,
2: আসিছি মু শুণিত কান্দন রে মুঢ় বর্বর, প্রাণে যেবে আসতায় ছড় শীঘ্র অবলর হস্ত, নহিলে নহিলে বাহুক তোর উৎপাটি সমূলে সুদীক্ষ্ম নারচেবে নেবি তো জীবন,
0: ভাবিছি তু ডরি তোতে জীবি মু পড়াই, প্রথমে ভক্ষিবি তোতে বন্য পশু সম, তারপরে এ সুন্দরী কি নেবি অন্তপুরে,
2: আরে রে বড় বড়।

তার ইষ্টকু বেগে সুমর মারিবি বক্ষরে তোর শিরা কচাড়ি পড়া পড়া মানবার এবন ছাড়ি তরুধীর পান করি নেবি রমণীকু ধরি তরুধীর পান করি নেবি।

0: পড়াইবি মু না পড়াইব তু?
1: পড়া পড়া মানবারে এ বন ছাড়ি খাইবি হাড় মাউস তো মুন্ড মোডি, পড়া পড়া মানবারে এ বন ছাড়ি ছডাইবি অহংকার ইষ্টকু বেগে সুমর ছডাইবি অ

আগ্রহ কয়েছি প্রেমরে পড়িলে এই দিল অজব পাগলামি করে কন কন ইচ্ছা করে কন কন ভাবে কন কন হুয়ে যে ধরে প্রেমরে পড়িছি সে হি জানে।